0: আগে চারটি যখন প্রতিদিন দেখুন সার হওয়াতে শুনলেন তখন দেখুন কে সমাচার দেবে
1: আমরা